0: কালাই হুদুম,
1: কালাই হুদুম। আমেকানে নদিয়া একে মেগাহার্টজ দিবে এফএম।
2: নদিয়া একে মেগাহার্টজ দিবে এফএম আবাদুস এম মেগাতুগা।

0: അബദ്വസ് എം എഗാതുക.
1: এই হামদান সালিম আদে একাতি বড় বেরুকে আন্না আন্না কি গলমেন কুরিয়ে গেন্দিয়া নুয়দি হাসি কুনতু মি বাবেস ইঙ্গে তো মি বা মিহার তি বেফুনা পালাদ বেনে ফেসবুক আদে টিকটক কে দিবে এফএম কে পেজ মিহা হিসাব মি গেনেস তেনি একাতি বড় বেরু গ্রুপ কে দাওয়াত কল দাবে.

মশরিকায় মগরিব মিলকে ওড়গিম বনি আল্লাহ হাসে ফাহে তে বামি হুম খমে ফরাতকং ইমরুনস ইতনে গা আল্লাহ ওড়গিম বে হাম কশরম আল্লাহ ই তনবসওয়ন্ত মোলা দিন ওড়গিম বা রসখলাঙ্গে।

0: ঈশা সুয়ানে কুরন্তা
1: কব্বালা
0: দিবেহি বহুগ সুকুম কুরে বেয়া কুরতা কি কবা
1: আলিফু সিনু নুনু তা শাবিয়ান
0: রাঙ্গালু ফেমবেরুং এমে ম্যাককো বুনানি কি হিনে
1: নানে ফুল ফিল্লেবো
0: ওয়ারার রাঙ্গালু ওহেতা ফেন্নিগু মে বুনম কি কবা
1: লিবে ফুরসত গে বেনুং হেফু মাডু কব্বালা কি কুরন কুরা সুয়ালত তমি
0: মি তৈয়ারওয়ানি দিবেহি এফএম গেনস্তে শাবিয়ানি প্রোগ্রাম
1: শাবিয়ানি প্রোগ্রামে দিবেহি বহুগ সুয়ালো আন্না কংগনে কো আন্নানি
0: কমমে হুকুরু আদি হনিহেরু দোহেগেরে আগগাটি তিরিহুগা
2: শাবিয়া

আমানা তেরিকামাকি মুজতামাঈগা হুননান জেহে আখলাকিয়াতুগে মাগাঁডু এব্বে মাকারিমুল আখলাগুগে তেরেং হিমেনে এম্মে মুহিম্মু এককান্তা এহেমবে আমানা তেরিকাং গুলিফাওয়ানি ঈমান কামা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কোরাওয়াফাবে লা ঈমানা লিমান লা আমানাত লাহু ওয়ালা দীনা লিমান লা আহদা লাহ মানাই আমানা তেরিকাং নেম্মি হায়াং ঈমান কামেন্নেতে আদি আহদ ওয়াফা তেরি নুয়া মিহাকা দীনেন্নেতে আমানা তেরিকামুগে দায়রায়কি ওয়ারা ফুড়া দায়রায় এগে তেরেগা আল্লাহুগে হাগ্গুতাকা আদমুগে দারিংগে হাগ্গুতাং একুলেবিগেমবে হুরিহা মাসউলিয়তে এগে এম্মে মতি দরজায়ম ফেশিগেং এম্মে দশু দরজে দানদেং আমানাতুগে তেরেগা হিমেনিগেমবে দীনি গতুং তিমা আদা কুরআন জেহে কম্মে ওয়াজিবকি আমানাতে তিমায়া তিমাগে আখ আনিং ইনসানাকা দেমেদু তিমা হিঙ্গা মুআমালাত তাকুগাইয়া তিমায়া তিমাগে বেরি রসকলাঙ্গিয়া দেমেদুগে গুলুন তাকুগা আমানাত তেরিবুমাকি হিংহম জেহুমা আমান আমান কামা রক্কা তেরিকাং লিবিদে কামে তিমায়া হাওয়ালি ওয়েফাওয়া কম্মে কামেগা তিমায়াকি মাসউল ওয়েরিয়ে মুজতামাগে কুরিমাতিগা মাসউলিয়াতু উফুলান জেহেনে ফাদান আল্লাহুগে হযরতু গাওয়েস মাসউলওয়াং জেহেমিহে আল ইমামু বুখারিয়া আল ইমামু মুসলিম রিওয়াকুরেভি হাদিস ফুলেগে মানা গাওয়ে তিয়াবামি হুম কুরে কম্মে মিহাকি বেলেহেট্টুন তেরিয়েকে আদি তিয়াবামি হুম কুরে কম্মে মিহাকি এমিহাকু বালহাট্টান জেহে বাইগে মাচ্চা মাসউল ওয়েরিয়েকে veri mi hai belehtu terike adi e nage rayitunge macchan masul wegemba mihike firihenai e nage ahul weringe terega balahatta mihike adi e na balahatta anjehe baigge macca masul wegemba mihike anghenai e nage firimi hage geega belehttun terike adi e na balahatta anjehe baigge macca masul wegemba মিহকে আদি খাদিম মিহাই এনাগে সাহিবু মিহাগে মুদলা মেদু বেলেহট্টুন তেরিয়েকে আদি এনা বালহট্টান জেহে বাইগে মাচ্চাম মাসউল ওয়েগেমবা মিহকে ফাহে তিয়াবা মিহুন কুরে কম্মে মিহকিবেস বেলেহট্টুন তেরিয়েকে আদি এনা বালহট্টান জেহে বায়কা মেদু মাসউল ওয়েগেমবা মিহকে মাসউলিয়াত উফুলুমাকি উন্দাগুকামে বুরকামে উডুতকা বিমা ফরবদতং এ উফুদুমা বিরুবেতিবে একামুং মানাবেগে মান আল্লাহু ওয়াহী কুরেবি ইন্না আরাদনাল আমানাত আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা মানাই হামাকশওয়ারুং উডুতকা বিমশা ফারুবদতক তিমন্নস্কালাঙ্গে আমানা এবহি তাকলিফতং হুশাহেলুবিমে ফাহে এতকেতি একং উফুলুমুং এক্কিবাবে মানাবেগতে আদি একমামেদু এতকেতি বিরুবেতিবিয়ে আদি ইনসানা এ আমানা উফুলিয়ে হামাকশওয়ারুং এ ইনসানাবি আনিয়াবেরি তন্দরু নুদন্না মিহাকু।